শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 20 জুন শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি শ্রাবণী মুখার্জি। ওয়াশিংটন ও তেহরানের নেতারা সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন, যার ফলে চুক্তিটি কার্যকর হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তারা স্থগিত করেছে। স্মারকলিপিতে বলা হয়েছে মার্কিন বাহিনী 30 দিনের মধ্যে অবরোধ পুরোপুরি তুলে নেবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার বলেছেন চুক্তি স্বাক্ষরের পর থেকে 1,25,00,000 ব্যারেল তেল সরবরাহ করা হয়েছে। তিনি বলেন ইরানিরা টানা দ্বিতীয় রাতের মতো হরমুজ প্রণালীতে চলাচল করা কোনো জাহাজ লক্ষ্য করে গুলি চালায়নি। এখনও পর্যন্ত তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে এবং অবরোধের বিষয়ে সেন্টকম আমাদের নৌ অবরোধ ভেদ করে বেশ কয়েকটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, অতএব আমরাও চুক্তির প্রথম অংশের প্রতিশ্রুতি রক্ষা করছি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সর্বোচ্চ নেতা মোজতাপা খামিনির একটি বিবৃতি প্রকাশ করেছে। তিনি বলেন চুক্তিটি সম্পর্কে প্রাথমিকভাবে তার ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল, তবে ইরানি জনগণের অধিকার নিশ্চিত হওয়ার পর তিনি এতে অনুমোদন দিয়েছেন। তবে সমঝোতা স্মারকের কিছু শর্ত ইতোমধ্যেই হুমকির মুখে পড়ে থাকতে পারে। এতে লেবানন সহ সকল রণাঙ্গনে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে, কিন্তু লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় 3 জন নিহত হন। মার্কিন সুদের হার বাড়তে পারে এমন জল্পনার ভিত্তিতে ডলারের বিপরীতে জাপানি ইয়েন প্রায় 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 17 জুন শেষ হওয়ার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকের পর ডলারের বিনিময় হার ছিল প্রায় 161 ইয়েন। বৈঠক চলাকালীন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রেখেছে, তবে কিছু নীতি নির্ধারক ধারণা দিয়েছেন যে এবছরের মধ্যেই সুদের হার বাড়তে পারে। এটি এই ধারণাকে সমর্থন করেছে যে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুদের হারের ব্যবধান শিগগিরই কমার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ব্যবসায়ীরা ইয়েন বিক্রি করে ডলার কিনেছেন। 2024 সালের জুলাই মাসে ইয়েনের দর শেষবার এত নিচে নেমেছিল। এনএইচকে জানতে পেরেছে যে জাপান সরকার 2040 অর্থবর্ষের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কৌশলগত খাতে প্রায় 370 ট্রিলিয়ন ইয়েন বা 2 ট্রিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে। সরকারের প্রবৃদ্ধি কৌশল পরিষদ এমন পরিকল্পনাগুলো একত্রিত করছে যাতে সরকারি ও বেসরকারি উভয় খাতের অর্থায়ন অন্তর্ভুক্ত থাকবে। জাপানের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার জন্য 17টি খাতকে মূল হিসেবে চিহ্নিত করেছে পরিষদ। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম কম্পিউটিংও এই অর্থায়ন পরিকল্পনার একটি অংশ। বিনিয়োগ কৌশলটিকে আরও বিশদভাবে রূপরেখা দেওয়ার লক্ষ্যে পরিষদ দ্রুত হলে আগামী সপ্তাহেই বৈঠকে মিলিত হবে বলে আশা করা হচ্ছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ফ্রান্সে অনুষ্ঠিত সাতটি শিল্পোন্নত দেশের জোট G7-এর সম্মেলনের ফাঁকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মোদী। চলতি মাসের শুরুতে ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। মোদী বলেন, বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্য পথে বেশ কয়েক হাজার ভারতীয় নাবিক কর্মরত আছেন এবং তাদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, নিহত নাবিকদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি তার কোনো সমবেদনা আছে কিনা। এর জবাবে এটি একটি কঠিন পেশা এমন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই ধরনের ঘটনা বিভিন্ন সময়ে ঘটে আসছে, কিন্তু আমরা একসঙ্গে কাজ করি। বাণিজ্যিক বিষয়গুলোর কারণেও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক জটিল হয়ে উঠেছে। গত বছর ট্রাম্প প্রশাসন ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করেছিল, যার একটি কারণ ছিল রাশিয়া থেকে তেল কেনা। পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া জাপানিদের সংগঠন নিহন হিদানকিও তাদের কার্যক্রম চালিয়ে যাবে নাকি গ্রুপটিকে বিলুপ্ত করে দেবে সে বিষয়ে আগামী বছর সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে। হিবাকুশা নামে পরিচিত এই বেঁচে যাওয়া ব্যক্তিরা সকলেই প্রবীণ। পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য গ্রুপটি 2024 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। বুধবার ও বৃহস্পতিবার টোকিওতে সংগঠনটির একটি নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল গ্রুপটির ভবিষ্যৎ। সভায় উত্থাপিত একটি প্রস্তাব হল, যারা হিবাকুশা নন, যেমন বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্তান ও নাতিনাতনিদের সংগঠনটি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া। আরেকটি প্রস্তাব হল, যখন হিবাকুশারা আর উচ্চপদে দায়িত্ব পালন করতে পারবেন না তখন দলটি ভেঙে দেওয়া। বৈঠকে গ্রুপটির আঞ্চলিক সংগঠনগুলোর ভবিষ্যৎ নিয়েও একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এই প্রস্তাবের লক্ষ্য হল হিরোশিমা ও নাগাসাকি সংগঠনগুলোকে স্থায়ী নাগরিক গোষ্ঠী হিসেবে বজায় রাখা এবং অন্যদের আঞ্চলিক পরিস্থিতির ওপর নির্ভর করে কার্যক্রম চালিয়ে যাওয়া বা বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া। এই প্রস্তাবগুলো নিয়ে আগামী 12 মাস ধরে আলোচনা চলবে। আগামী বছর একটি নিয়মিত সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে আশা করা হচ্ছে। উত্তর পূর্ব জাপানের চুল কাটার সেলুনগুলো গ্রাহকদের গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি দিতে ঠান্ডা শ্যাম্পুর ব্যবহার শুরু করেছে। ইয়ামাগাতা জেলার প্রায় 300টি চুল কাটার দোকান বৃহস্পতিবার থেকে এটি শুরু করেছে। নাপিতরা তাদের গ্রাহকদের চুল ধোয়ার সময় ফ্রিজ বা বরফ ঠান্ডা পানিতে ঠান্ডা করা ম্যান্থল শ্যাম্পু ব্যবহার করেন। অনুমা কোউইচির মস্তিষ্ক প্রসূত গ্রীষ্মের এই বিশেষ আকর্ষণ 20 বছরেরও বেশি আগে ছড়িয়ে পড়ে। ইয়ামাগাতা শহরে তার দোকানে গ্রাহকরা অনুরোধ করলে তাদের মাথার ত্বকে গুঁড়ো বরফ ছিটিয়ে দেওয়া হয়। এই ব্যবস্থা 18 সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে বলে জানা গেছে। অনুমা বলেন, গ্রীষ্মকালীন এই বিশেষ অফার জাপান ও বিদেশ থেকে আসা মানুষকে আকর্ষণ করছে এবং তারা এটি উপভোগ করছেন। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা থাকায় তিনি আশা করেন যে এই শ্যাম্পুটি মানুষকে শীতল রাখবে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরেকটি আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস
1: আর আমি হিরক খান। জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে আপনাদের সঙ্গী আমরা দুজন।
0: আজ এ আসরের ১৬তম পাঠে আবারও কথা হবে অনুভূতি প্রকাশ এবং বুঝিয়ে বলার সক্ষমতা নিয়ে।
1: চীনা ফটোগ্রাফার মিয়া নাগানো জেলায় এসেছে ছবি তোলার জন্য। এখানে সে এসেছে বিখ্যাত একটি উষ্ণ প্রস্রবণে, যেখানে বন্য বানরেরা স্নান করতে নামে। মিয়াকে ছবি তুলতে দেখে এক জাপানি দম্পতি তার সঙ্গে আলাপ করতে শুরু করলেন।
0: শ্রোতা বন্ধু, আজ আসরের ১৬তম পাঠে আসুন শুনি তাদের মধ্যে কি কথা হলো। এবার সংলাপের প্রতিটি কথা একে একে বোঝার চেষ্টা করা যাক।
1: মিয়া অবাক বিস্ময়ে বলে ওঠে,
0: বাহ, এতগুলো বানর!
1: তাকে ছবি তুলতে দেখে পর্যটক জাপানি দম্পতির মধ্য থেকে স্ত্রী তাকে বললেন,
0: আপনি তো দেখছি প্রচুর ছবি তুলে চলেছেন।
1: জবাবে মিয়া বলল,
2: হ্যাঁ,
0: এটা যে সারা বিশ্বে সুপরিচিত এক উষ্ণ প্রস্রবণ।
1: তখন স্বামী বললেন,
0: তাই নাকি, বানরদের এরকম উষ্ণ প্রস্রবণে নেমে স্নান করার ঘটনা বিরল।
1: এবার মিয়া কিছু একটা দেখতে পেয়ে বলে ওঠে,
0: আরে ওই যে একটা বানরের ছানা, কি সুন্দর দেখতে!
1: উষ্ণ প্রস্রবণের বানরদের স্নান করতে নামার দৃশ্য না জানি কত সুন্দর।
0: সত্যি তাই। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে এটি একটি বিখ্যাত উষ্ণ প্রস্রবণ। এর গঠনশৈলী মনে রাখলে আপনি কোনো কিছু বর্ণনা করতে এবং সেটি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন সহজেই। এবার মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক। কথাটি একটি বিশেষণ যার অর্থ বিখ্যাত, আর আমরা তো এরই মধ্যে জেনে গেছি
3: অনসেং
0: মানে হল উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। জাপানি ব্যাকরণের যে পয়েন্ট নিয়ে আমরা এবার আলোচনা করব তা হচ্ছে বিশেষণের ব্যবহার। এর আগে ১২তম পাঠে আমরা শিখেছিলাম কিউট বা দেখতে সুন্দর অর্থে জাপানি বিশেষণ
3: কাওয়াই,
0: এবং এরকম আরও অনেক বিশেষণের শেষে ই উচ্চারণ থাকে, তাই এগুলোকে বলা হয় ই বিশেষণ। তবে আর এক ধরনের বিশেষণও আছে, যেমন আজ আমরা শুনেছি বিখ্যাত মানে
3: ইউমেনা,
0: এক্ষেত্রে কিন্তু বিশেষণটির শেষে ই নেই, বরং এর সঙ্গে না অনুসর্গ যুক্ত রয়েছে। এ টাইপের বিশেষণকে বলা হয় না বিশেষণ।
1: আচ্ছা দিদি, ই বিশেষণ দিয়ে যে বিশেষ্য পদকে গুণান্বিত করা হয় সেটি আমরা ঠিক সঙ্গেই জুড়ে দিই, এভাবে না বিশেষণের পরেও কি বিশেষ্য পদ জুড়ে দেয়া যায়?
0: হ্যাঁ যায়, তবে খেয়াল রাখতে হবে যেন বিশেষণের সঙ্গে অবশ্যই না অনুসর্গ যোগ করে তারপর বিশেষ্য যুক্ত করা হয়। যেমন ধরুন আজ আমরা শুনেছি
3: ইউমেনা অনসেং,
0: বিখ্যাত উষ্ণ প্রস্রবণ। আবার না বিশেষণকে বিধেয় হিসেবে বাক্যের শেষ ভাগে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে না অনুসর্গ বাদ দিয়ে স্বাভাবিক নিয়মে দেশ ব্যবহার করা হয়। কাজেই বিশেষ্য পদের সঙ্গে যুক্ত আকারে যেটি ছিল
3: ইউমেনা
0: অর্থাৎ বিখ্যাত অমুক জিনিস, সেটি বাক্যের শেষে বিযুক্ত আকারে হয়ে যায়
3: ইউমেদেস
0: মানে এটা বিখ্যাত।
1: বুঝলেন তো বন্ধুরা? এবার শুনে শুনে বলুন। ঠিক মতোই বলতে পেরেছেন আশা করি।
0: এবারে শুনি একটি নমুনা সংলাপ যেখানে অনুভূতি প্রকাশ করা হচ্ছে।
2: গেনকি নাসারে দেসু নে।
4: হন্তো গেনকি দেসু নে।
0: কি বলা হলো তা একটু গভীরভাবে লক্ষ্য করা যাক।
2: গেনকি নাসারে দেসু নে।
1: কি প্রাণবন্ত বানর, তাই না?
0: লক্ষ্য করুন,
3: গেনকি না
0: কথাটি একটি না বিশেষণ, যার অর্থ প্রাণবন্ত, চঞ্চল ইত্যাদি। আর
3: সারু
0: মানে হল বানর। এই বাক্যটির শেষে আছে পার্টিকেল নে, মানে হল তাই না। আসলে এই পার্টিকেল নে ব্যবহারের মাধ্যমে বক্তা ধরে নেন যে শ্রোতাও তার সঙ্গে একমত হবেন।
1: সত্যি তাই, বানরগুলো বেশ প্রাণবন্ত।
0: এখানে কথাটির অর্থ নিশ্চয়ই বা সত্যি, এবং এটি দিয়ে ঐকমত্য প্রকাশ করা হচ্ছে। লক্ষ্য করুন,
3: গেনকি না
0: বিশেষণটি এবার বাক্যের শেষে এসেছে বলে না অনুসর্গ বাদ দিয়ে বলা হয়েছে
3: গেনকি দেস।
1: শ্রোতা বন্ধু, শুনে শুনে শব্দ করে বলুন।
3: গেনকি না সারু, গেনকি না সারু দেসু নে, গেনকি দেসু নে।
0: অনুভূতি প্রকাশের আরও কিছু নমুনা অনুশীলন করা যাক। এটা কোলাহলমুক্ত স্থান, তাই না? শান্ত, নীরব বা কোলাহলমুক্ত কথাটির জাপানি হল
3: শিজুকানা, শিজুকানা।
0: এবং জায়গা বা স্থান মানে হল
3: বাসো, বাসো।
0: তাহলে এবার চেষ্টা করুন।
5: শিজুকানা বাসো দেসু নে।
0: এবারে আজকের বোনাস বাক্য। এই অংশে এবার বেছে নেওয়া হয়েছে আজকের পাঠে জাপানি পর্যটকের ব্যবহৃত একটি শব্দ, এটি মনে রাখুন। কারো কাছ থেকে কোনো অবাক করা তথ্য পেলে জাপানিরা মুগ্ধ বা বিস্মিত হয়ে বলেন
3: হে।
0: এই শব্দটি যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে আপনি বক্তার কথার বিষয়ে আগ্রহ দেখাতে পারেন, ফলে উভয়ের কথাবার্তা নির্বিঘ্নে এগিয়ে চলবে।
1: বন্ধুরা, এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন।
6: হে
7: হে হে।
1: অতএব বন্ধুরা, কারো কথা শুনে যদি কৌতূহল প্রকাশ করতে চান তাহলে অবশ্যই এই অভিব্যক্তির মাধ্যমে তা প্রকাশের চেষ্টা করুন।
0: এ পর্যায়ে আমরা আরও একবার শুনব আজকের পাঠের কথোপকথন।
8: へえ、そうなんだ。猿が温泉に入るのは珍しいからね。
9: 猿の赤ちゃん、かわいい。
3: ミーヤーのトラベルガイド。
1: エバレ、ミーヤートラベルガイド。আজ কথা হবে জাপানের অনসেন অর্থাৎ উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং সম্পর্কে। শুনেছি জাপানে বহু সংখ্যক অনসেন রয়েছে, আর এগুলো সম্পর্কে অনেক চমকপ্রদ কথাও শুনেছি।
0: ঠিকই বলেছেন। আবার এক এক স্থানের অনসেনের পানির বৈশিষ্ট্য, বর্ণ, গন্ধ আর অনুভূতি এক এক রকম। বলা হয়ে থাকে অধিকাংশ হট স্প্রিংয়েরই নিরাময়ী ভূমিকা রয়েছে, যেমন ধরুন ক্লান্তি আর অবসাদ দূর করতে এর জুড়ি নেই।
1: লোকজনের হট স্প্রিংয়ে যাওয়ার এটাই কি মূল কারণ?
0: হয়তোবা কারো কারোর জন্য তাই। তবে বেশিরভাগ লোকই অনসেনগুলোতে যান পরিবার পরিজন অথবা বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে। জাপানি ধাঁচে সরাইখানায় থাকা, স্থানীয় খাবারের স্বাদ আস্বাদন আর দীর্ঘ সময় ধরে স্নানে মেতে থাকার মধ্য দিয়ে একসঙ্গে সময় কাটানোর এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানাবেন। কিন্তু
1: আগামী আসরেও সঙ্গে থাকবেন আশা করি।